0: तू इस तरह से मेरी जिंदगी में शामिल है, फिल्म का नाम आप तू ऐसे ना थे। उसी फिल्म का गाना मोहम्मद रफी की आवाज में बस पेश की गई। डीमन शहर का रहने वाला मनोज का मांगी हुई गाना बस पेश की गई। मनोज आपको भी शुभ दिन पेश किया जा रहा है और रेडियो SBS का प्रोग्राम जो है जरूर और जरूर सुनते ही रहना।
1: En nu het nieuws en het weerbericht op Radio SBS.
2: Dit is Edo Peters met het radio nieuws op Radio SBS. De storing met de matrixborden breidt zich uit. Ze blijken nu in 7 provincies niet meer te bedienen door een stroomstoring bij Rijkswaterstaat. Er kunnen geen rode kruisen worden geplaatst of verwijderd. Spitsstroken kunnen niet open en er kunnen ook geen aangepaste snelheden worden getoond. De storing is merkbaar in Friesland, Overijssel, Groningen en Drenthe, maar ook in delen van Gelderland, Utrecht en Flevoland. Rijkswaterstaat werkt hard aan een oplossing en vraagt weggebruikers extra goed op te letten. In Polen is vannacht een onbekend projectiel ingeslagen. Het gaat vermoedelijk om een Russische raket die bedoeld was voor Oekraïne. De inslag veroorzaakte een krater van 10 meter doorsnede. In Polen ging het luchtalarm af en uit voorzorg werden gevechtsvliegtuigen de lucht ingestuurd. Poolse hulpdiensten zijn aanwezig. Het is onduidelijk wat de schade is en of er slachtoffers zijn gevallen. Bij een botsing tussen een auto en een vrachtwagen op de A27 bij Oosterhout is een dode gevallen. Over de identiteit van het slachtoffer is niets bekendgemaakt. Het is ook onduidelijk of het om de bestuurder van de auto of om die van de vrachtwagen gaat. De forensische recherche doet ter plaatse onderzoek. De weg is voorlopig dicht. De politie verwacht later meer informatie te kunnen geven over het dodelijke ongeval. Ondanks de Iran-oorlog boekt KLM meer winst. De maatschappij wist de kosten van de veel duurdere kerosine door te berekenen aan reizigers, vooral op lange afstandsvluchten. KLM kon ook hogere prijzen rekenen van en naar Azië, doordat concurrenten Qatar Airways en Emirates minder konden vliegen door de onrust in het Midden-Oosten. KLM boekte 176 miljoen euro winst, 3 miljoen meer dan vorig jaar. Het weer droog en zonnig met opnieuw zomerse temperaturen. Aan de kust wordt het een graad of 22, in het zuidoosten kan het lokaal 33 graden worden. Er staat weinig wind.
3: Tot zover het radionieuws op Radio SBS.
1: Nu de verkeersinformatie op Radio SBS.
4: Dit is Annemieke Bosgaard van de ANWB. Vertraging op de A2 richting Maastricht. Tussen Echt en Eurmond staat 8 kilometer file met 20 minuten vertraging. De rechte rijstrook is dicht door een eerdere onwelwording en nu is er nog schade aan de vangrail. Verder grenscontroles op de A12 Arnhem richting de Duitse grens. Vanaf Zevenaar heb je een kwartier op onthoud. Op de A16 Breda richting Rotterdam tussen knooppunt Zonzeel en de Moerdijkbrug 10 minuten vertraging. Dat komt door wegwerkzaamheden. De rechte rijstrook is dicht. En tot slot de A22 Beverwijk richting Velsen. Tussen knooppunt Beverwijk en knooppunt IJmuiden doe je er 5 minuten langer over.
1: Tot zover de verkeersinformatie op Radio SBS. Sangeet Bhari Station, je hier Radio SBS. Radio SBS. Radio SBS.
0: दस बजकर प्रोग्राम में 1 मिनट व्यतीत हो चुका है। पुरानी फिल्में संगीतों का प्रोग्राम पेश किया जा रहा है और इस प्रोग्राम को आप जरूर और जरूर सुनते ही रहना, जहां जहां पर भी आप सभी प्रोग्राम सुनते हैं। पुरानी फिल्में संगीतों का प्रोग्राम जो है रोजाना सुबह 9 बजे से लेकर के और 11 बजे तक आप सभी सुनने वालों की सेवा में पेश किया जा रहा है। हमारा फुल डिजिटल स्टूडियो द्वारा ये प्रोग्राम आपकी सेवा में पेश किया जा रहा है। अच्छी साउंड में ये प्रोग्राम भी इंटरनेट के जरिए सुनाई देता है और अच्छी आवाज में भी DAB प्लस रेडियो के जरिए ये प्रोग्राम आप सुन सकते हैं। यूत्रेक्ट शहर का रहने वाला विजय भी इस वक्त पुरानी फिल्में संगीतों का प्रोग्राम सुनते हैं और एक गाना सुनना चाहते हैं। फिल्म का नाम आराधना। उसी फिल्म का एक बड़ी ही खूबसूरत गाना, कोरा कागज था ये मन मेरा, सुनना चाहते हैं। यूत्रेक्ट शहर का रहने वाला विजय, तो चले मिलकर सुनते हैं किशोर एंड लता जी की आवाज में। 030-262-6611. Studio ka telefoonnummer aur isi tar ki number par aap Radio SBS ka app par bhi aap app kar sakte hain.